0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবল মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1-800-116-666 কল করবি।
1: সুপ্রভাত, সালাম অর নমস্তে, শুনে থাকা সববিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাকপেন 110 মেগাহার্টজ পরা। আর এটা সময়তে আপনার খান কারণে আনি দিয়ে আছে হিট সং সেন্ডি ফ্লেমি গীত প্রোগ্রাম। আর আজি ফুজির মহিলা প্লে লিস্টে কিছু মান্থ হিট গীত বিলাক খান মই লাইন আপ করে কিনা আছে প্রোগ্রামটি আহি কিনা সামিল হবি, গীত লাগা আনান লবি আর একসাথ এনজয় করা হব। আর যদি আপনার খান আজি হে টিউন ইন করে আছে আর কত জায়গাতে মেসেজেস খান পাঠাবো না জানি কিনা আছে কইলে মানে আপনার খান কারণে আছে, লিখি কিনা পাঠাই দিবি 9436805333। নাম্বার আকো কই দিয়ে আছে 9436805333। আপনার খান লিখি কিনা পাঠাই দিবি আপনার খান ভাল ভাল সোচ খান শুনি থাকা সববিলাক, আর আমি খান লতে শেয়ার করবি প্রোগ্রাম উপর দিবি। আপনার খান যদি আপনার খান মনতে ভাবনা আছে কইলে মানে ইটু লাগাত এস এম এস লাগা থ্রু পরা শেয়ার করব পারে গই না জানাই দিয়ে আছে। শুনিব ইনসান ফিল্ম কি গীত গাইছে কুনাল গাঞ্জাওয়ালা আর সুনিধি চৌহান।

মে অর মেসেস খানা ফ্লেম শুনিলে শুনে থাকা সববিলাক অল্প আগতে কোয়া নিচিনা এটা মই সময় লই কিনা একটা দুইটা মেসেজেস লই দি আছে আর এইবার লিখি কিনা পাঠাইছে। ওকে, দিস ইজ ফ্রম বিমল বসুমতারী জনাই আর মেসাকি চাপরি আর তারখানপুরা গুড মর্নিং উইশ করে কিনা লিখি কিনা পাঠাই আছে। আর প্লে লিস্ট বহুত বাড়ি আছে, শুনি কিনা আমি খান পুরা এনজয় করে আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে বিমল আর সাথীবিলাক। আ ভেরি গুড মর্নিং, আজি ফুজি টিভি আপনার খান আই কিনা প্রোগ্রামটি সাথ দিছে, টিউন ইন করেছে আর প্লে লিস্ট লা গীত খান বি শুনি কিনা খুব এনজয় করে আছে। আপনার খান লা খুশি তো মই লাভি খুশি আছে কই কিনা আপনার খানকে জানাই দি আছে। আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে সারি হাজান খার্বি আংলং আসামপ্রা। ওকে, দিস ইজ অপূর্বা পাতর আর তারপর গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে আর কিনিকা আছে কই কিনা বি সুদি আছে। ওয়েল অপূর্বা, ইয়াতে সব খবর ঠিকঠাক আছে, একদম বাড়িয়া আছে আর প্লে লিস্ট লাই গীতটু খুব এনজয় করে আছে, বেশি ভাল লাগিছে আর হিট সং নিচিনা একু আলাক নাই, আজি ফুজিরতে হিট সং গীত খান বাজাই কিনা বেশি বেশি খুশি পাইছে কই কিনা লিখি কিনা পাঠাই আছে। ওয়েল অপূর্বা, আপনার টিউন ইন করেছে আর গীত খান বি ভাল লাগি কিনা শুনে আছে, বেশি খুশি আছে, আগেলা গীত বি শুনিবি আর এনজয় করে থাকিবি। তো শুনে থাকা সববিলাক প্রোগ্রাম আগে লই যায় আছে আর এইবার শুনব শিখার ফিল্ম কি গীত গাইছে সুনিধি চৌহান।

প্রোগ্রাম টি দুসরা গীত আপনার খান শুনে থাকিছে আতিফ আসলাম আর হাদিকা কিয়ানি লগা ভাস্তে বোল ফ্লেমত শুনে থাকা সববিলাক আমি খালনা প্রোগ্রাম বি শেষ হবলীলা সময়টি পুঞ্জি যে আছে তো জলদি করিগিনা দুসরা গীত বজাই দিয়ে আছে শুনব সাভারিয়া ফিল্ম কি গীত গাই আছে সেল হাদা

0: Hello, our soponi tega listeners kan ye moram salam janai diya se itu akashvani kohima
1: FM Dragoben 103 megahertz apni han huniya se maiki manu awaz karyakram
0: aru moi apni han laga host mina bisukarma vesenso apni han sob ke maiki manu program laga khas karyakram skill development for self employment laga nutun episode te sob ke welcome aru swagat ase. Dear listeners, aji laga khas kotha aru interview hunibo. Topic laga naam ase The Power of Self-Employment Through Backing. Itu opor de ase aru aji ami khan logode juri ase. Khas special guest Mrs. Avuni Muri ini June ekta successful home baker by profession ase. Dear listeners, apni hange janai dibo. Mrs. Avuni Muri ini tu ekdam full of creativity with dedication and hardworking home baker ase. June tai laga talent para nijor ke self-employed kurigina ase. Aru tai laga family ke bi support kuri ase. Aru khas kurigina communities khan ke inspired kurigina ase. Dear lovely listeners, itia ami khan khas interview de juri ase. Ami khan laga khas guest Mrs. Avuni Muri ini logode. Apnige welcome ase maiki manu program de.
2: First of all, I would like to express my heartfelt gratitude to Akashvani Kohima for having me on your air telecast. Ami itu maiki program de ahado. Bishi khushi ase aro bishi thanks janai de ase.
0: Maham bi bishi khushi ase apni mahala program de nya homoi time dina ahado. Aro especially apni baking la journey kitia shuru kurise kinya shuru kurise itu opore man huni thakia listeners khan ge janai dibina
2: acha hello listeners moila nam do Avuni ase aro moido by profession ekta home baker ase moi moila business to koreba run kore aro cake business itu he no hoy ni libi moi baking class khan bi de ena kuna moi by profession full time profession do moi year 2021 de start kore la ase
0: okay.
2: To ite do almost 5-6 years ena do hoy jase moi itu profession de ahina na
0: Mil experience to 5-6 inya hui jas na.
2: Yeah, hoi.
0: Okay. To apni idu shuru karam de challenges kan bi face kuri jay na. To ki aru kinika challenges kan face kuri shi apni idu as a home baker profession apni idu start kuri adam de nuhi shuru kuri adam de.
2: Moi full time baker do full time profession do moi year 2021 de start kuri ala se. To itu la age de bi moi private institution ekta de teach kore kise moi na to first to itu baking do moi garne to part time nis nei dai se before full time no hage de do to school de bi jabo teach bi kuribo aru mohan janya nis na teaching do bisi demanding job ase of course bisi rewarding ase
0: no bi
2: bisi demanding bi ase to ini 9-to-5 job nishna thagise itu kuribo moi tuitions khan jabo ena gorna baking do moi after that ahina ini late evening he bisi kuri thagise ki garne do whole day any job ala kuri thagise ena gorna tuitions khan bi thagise to time do baking de do eman do dibole para ni to baking do any part time nishna hoise to first do moi challenges moi tuk pa do itu time management itu do time manage kurbole na jana la bin hoi ni libi time constraint he thagise to itu time constraint do ekta thagise ena kurina space baking space na to moi first to kitchen de bar he kuri thagise to moi la baking do to moi la ama mujin kija ba to turn wise bi loi tai cooking kurise gule to moi take space dibo libi moi baking kura dem de to tai moi ke space dibo to aro oven khan rice cooker itu han do eman tai power consuming electronics ase to ekchune chunge any space dibole bi lagi je ek par ba tuita saman bi use bi kurbole na pare na tuita electronics use kurbole na pare aro visitors kan kitaba ahile bi mohan kitchen de ba bi pisi entertain bi kurubole bi olai jai to itu time de olop messy nishna bi hoi jai aro kitaba kita mohan la workplace to messy thage mohan concentration bi concentrate bi kurubole na pare jai to moila challenges to itu kan thagibo time constraint thagi se ena gorna space na thagya do na itu tuita do moi tuk pai thagi se starting de da
0: okay nilivi astiste itu the manageable the huge issue na okay nilivi apni kwanish na interest thagi se to time de manage ko na parle vi ki hulivi apni do nijo like ta khushi pala do krule se na parya like ta huge issue ya apni la interest ekta na খুশি লাগি আছে আপনি লাইনে আপনি কই দিয়া দা না তো আপনি বেকিং খান করে থাকি আছে তো কি আইটেমস খান দিয়ে আপনি স্পেশালাইজড আছে বেক আইটেমস খান দে
2: কেক মই তো খালি কেক তেহে মই লা স্পেশালিটি তো খালি কেক তেহে মই ইনি আলাক ব্রেড নুইলি বি কুকিজ ইতো খান দো মই ইতো খান তো মই পিকাবি না পিকাই মেনু দেবি নাই তো মই লা স্পেশালিটি তো হইছি গলে তো মই তো ক্রিম কেকস খান দে আছে
0: তো ইদো আপনি লা স্পেশালি কেক তে সাইশুলে দা কোন দু বেশি পপুলার আছে আপনি বানালা
2: ইনি সব এজ গ্রুপ খুশি পালা আর বেস্ট সেলিং তো হইছি গলে তো ফেমাস তো বাটার কেক তো হবো
0: বাটার কেক তো ওকে ওকে এতিয়া আপনি কোয়া নিচিনা আপনি এই বেস্ট সেলিং কোয়া বাটার কেক কেক কিনা আপনি তো এটা আপনি স্পেশালি এটা কাস্টমাইজ কেকস খান থাকি যায় তো এই আপনি করেন না স্পেশাল অকেশনস খান দে কি নহিলে কিনা বানাই ধান তো
2: হয় আজিকালি তো আরো প্রোটিস খান হইলে বি থিম লা হিসাব তে হি কাস্টমার্স খান পিছি পিছি কাস্টমার্স তো থিম লা হিসাব তে বি লবলে মন যায় তো তাহান এনি মুগে থিম তো খুশি গুলে নহিলে বি তাহান লা ইন্সপিরেশন খান মুগে পিকচার্স খান পাঠাইছি নহিলে বি স্পেশালি ওয়েডিংস খান দে না তাহান কাস্টমাইজ করবলে মন যাইলে তো হয় কাস্টমাইজেশন বি করে কেকস খান
0: তো এই জোহান তো কিনা থাকি আমি লা অর্ডার্স খান
2: অর্ডার্স তো ইনিশিয়ালি তো এনি একটা দুইটা ফ্রেন্ডস কোয়ানিশ নিয়ে 2021 তে হে এইটো প্ৰফেশ্যন তো ফুল টাইম তো 2021 দেহে কুৰাল আছে আৰু ছ'চিয়েল মিডিয়াটো হৈছে বুলি বি মই 2021 দেহে এইটো কেক পাই আভিঙি কৈ না এইটোলা নাম্বাৰ হে কুৰাল আছে তো অৰ্ডাৰ্ছটো ইনিচিয়েলি তো ইমান দত থাকিয়া নাই এনি ফ্ৰেণ্ডছ খান হুলি বি আহি না মই লা নেইবাৰ খান কালি খান পৰা এটা দুইটা অৰ্ডাৰ কুৰালা থাকিছে বাট মই কেতিয়া এইটো ফুল টাইম

0: স্টার্ট হয়েছে, অর্ডার্স বি ইনি ডিমান্ড বি আহা স্টার্ট হয়ে যাইছে। তো একদিন তো কেতিয়াবা তো ইনি চারটা পাঁচটা অর্ডার্স আয়া লাগি থাকি, আর কেতিয়াবা তো দুইটা তিনটা এনা না, আর বাই দ্য গ্রেস অফ গড ইনি হতাই অর্ডার্স তো ইনি হতাই নিচনা তো ইনি থাকে।
1: তো আপনি অর্ডার্স খান পাই থাকে তো ইনি আপনি ঘর লাবি পরিচয় আছে নিজের প্রফেশন না যাওয়ালে পাই আছে না
0: ইনি পারি আছে এটা
1: তো আপনি ইনি কেতিয়াবা ম্যানেজ করলে দুঃখ পাই নি আসেন নাই
0: স্টার্টিং তো মহান বিজনেস করছে গুলি তো অফকোর্স মহানলা ইকুইপমেন্টস খান সব আপগ্রেড করবলে লাগি যাই। তো মুই বিজনেস লা তো বিজনেস করবলে এই তো বিজনেস ম্যানেজমেন্ট খান পড়েছে এনা বি থাকে নাই। তো ইনিশিয়ালি তো ক্যালকুলেশন খান দিবি বেশি দিকদার, এনে প্রফিট তো কিমান আহি আছে, লস কিমান যা আছে, নইলে বি ইনগ্রিডিয়েন্টস খান পাই কিমান যা আছে, এটা হিসাব না রাখে। মই লা গোল তো এনে ক্লায়েন্ট পাইলে তো হয়েছে এটাই থাকিছে। তো পয়সা তো আহা তো এনে ইনকাম জেনারেট করিয়া তো মই ইকুইপমেন্টস দিয়ে বেশি ইনভেস্ট করছে স্টার্টিং দুটো না। তো প্রফিট বি ওয়ান ইয়ার নিচনা তো প্রফিট তো না থাকে, অফকোর্স ইনগ্রিডিয়েন্টস খান কিনবলে লাদ ইনি তো আহি যায়, বাট মহান ইনি প্রপার প্রফিট করা তো ইনি এক সাল তো মহান ইকুইপমেন্টস খান দিয়ে আপগ্রেড করা দেম দে ইটু ইনভেস্ট করা দেম দে হে যাই যায় প্রফিট হয়েছে গেলে তো ইনি আফটার ওয়ান ইয়ার না তাদের পর মহান সেভিংস বি পারি যায় এনা করে না মহান লা নিডস খান বি কভার আপ বি করে দে। এটা তো খুশি গুলে তো ইনি ইনকাম এইটু থ্রু বিজনেস ইনকাম জেনারেট করা তো মই সেভিংস বি অলপ হলে বি তো এনেই করবলে পারে আছে, আর মই লা নিডস খান বি থাকি খান বি এনেই ফুলফিল বি করবলে পারে।
1: মান স্পেশালি এতিয়া শুনি থাকিয়া লিসনার্স খান মাইকী আনবি শুনিনে এনকারেজ হয়ে থাকিব আপনি কিনা করে আছে আর কিনা ম্যানেজ করে আছে। তো স্পেশালি সাদি হওয়া মাইকী আন না তান তো ম্যানেজ করলে দিগদার হয়ে যায় না, গড়লা কুকিং বি চাব লাগে আর আপনি বেকিং বি করে আছে, তো এই দুইটা তো কিনা ম্যানেজ কিনা স্টেবল করে আছে।
0: ফর মি মি তো আই এম সো ফর্চুনেট টু হ্যাভ আ ভেরি সাপোর্টিং হাজবেন্ড। তো মুই যেন তো এনি ঘর কাম তো কুকিং তো খালি মইহে করবলে লাগে এনে বি নহয়, কোন টাইম পাই এটার পর কুক করব, আর ক্লিনিং দে হয়েছে বলে বি কোন কোন টাইম পাই এটার পর করব। তো মুই যেন এনি হাউসহোল্ড চোর্স খান হইলে বি ফিফটি ফিফটি এনা করে না করে, তো মুই কারণে তো এনি মহিলা পেকিং দে তো এই ঘর কাম পর এমন তো ইফেক্ট তো নহে, আর উইথ এক্সপিরিয়েন্স মহান এটা তো স্টার্টিং দে তো হয়ে একটা কেক বানাবলে বি মই বেশি টাইম লই থাকিছে, নইলে বি উইথ এক্সপিরিয়েন্স এটা তো মই কেক কাম তো ফার্স্ট করবলে লাগে কি তো না ইনি লাইকওয়াইজ ইনি কি তো ফার্স্ট প্রায়োরিটাইজ করব এই তো খান বি জানি যাইছে, টেকনিক খান বি ইনি জানি যাইছে, তো টাইম বি তাদের বাবে সেফ হয়, আর পিছিয়ে পাক তো মই পারিয়াতক তো মই জলদি উঠে জলদি উঠে না স্পঞ্জ খান কেক খান বানাবলে লা হয়েছে গুলি তো মই এটু রেডি করে রাখি দিব, আফটার দ্যাট মই কি পার্সোনাল কি কাম আছে তো খান করি কিনা এইটু দে এনা করে হে যাই। তো এনেই ম্যানেজ করবলে তো আরাম হয়ে যাচ্ছে, এনেই চরস লা নইলে বি পাহাড় কাম আর মহিলা বিজনেস না, তো এইটু তো এনেই মহান টাইম ম্যানেজমেন্টত বেশি ইম্পর্টেন্ট আছে, টাইম ম্যানেজমেন্টত জানিবলে লাগে।
1: এতিয়া আপনি কোয়া নিচিনা যে মাইকিয়ান খানি ইজি নহয় গড়লা কাম আর নিজের একটা বিজনেস করলে দুইটা না হ্যান্ডেল করলে ইজি নহয়, মানে কয়ে একটা কাম করলে আছে ঠিকঠাক একটা করবি বিক কই যায় নইলে বি সিন্স কোয়া নিচিনা আমি লা হাজবেন্ড আপনি বেশি সাপোর্ট করে আনিম দে আপনি এই ভালো হ্যান্ডেল করতে পারছে। তো মই ইমান খুশি আছে আপনি লাইফ রাইনে জানি আরো, আর স্পেশালি মান লিসনার্স খান বি ইমান এনকারেজ হয়ে থাকব, উইমেন খান বি মোটামুটি বেশি বাক মহান মাইকিহান গিয়ে সাপোর্ট করেছিলেন, মহানা কাম হলে কি কি হলে শাইন করে যায় না। সো ইউ ফিল ইয়া উই আর সো ফর্চুনেট বা বেশি বলে না টু হ্যাভ দ্য বেস্ট হাজবেন্ড। আর এটা কথা কই থাকি আছে মহান এনে ইন্টারেস্টিং পার্ট খান দিবে আহি যা আছে, সো আমি একটা ওমেন আছে অন্টারপ্রেনিয়র আছে, তো আপনি কি মেসেজ দিবলে মনে আছে খাস করে না মাইকী হানজন এটা আপনি কি শুনি আছে?
0: আচ্ছা মহান মাইকী মানুষ কুসি গেলে তো মহান তো বেশি রোল প্লে করবলে ওলাই যায়, আর স্পেশালি মহানলা সোসাইটি কিমান অ্যাডভান্স আছে কিমান মডার্ন হয়ে যাচ্ছে মহানলা রোল বি এমন অ্যাডাপ্ট হওয়া নিচনা, তো কোনবা মাইকী তো এমন পটেনশিয়াল থাকে নইলে বি তাহান খর সাবলে নিমিতে না পাচা মতা সাবলে কারণে তাহানলা কেরিয়ার খান বি স্যাক্রিফাইস করি কিনা খর বি চাই যায়, আর কোনবা মাইকী তো খর দে এমন টাইম দিবলে মন নহিলে বি তাহানলা প্রফেশন তো ইটস সাচ দ্যাট তাহান এনি এটা তো মহান মাইকী খান বি সোশ্যাল স্ট্যাটাস খান দি হলে বি রেসপন্সিবিলিটিস বেশি আছে, তো এই তো প্রফেশন বি গিভ আপ

0: মাইকী গান গিবি এনে অলপ ৰিলেক্স কৰিবি না আৰু নিজৰ গিবি প্ৰায়োৰিটাইজ কৰিবি এনা কৰি না জাষ্ট বি জেণ্টল টু আৱাৰ ছেল্ফ আৰু নিজৰ গে মৰম কৰি না জাষ্ট টু বি কাইণ্ড টু আৱাৰ ছেল্ফ এইটো মেছেজহে দিবলৈ মন মাইকী মানুহখানকে
1: আপনি বেশি ভাল রাখো দিছে খাস করে না মহান উইমেন খানকে যে নেশনেলস খান এটি আপনি শুনে আছে তাহান বি খুশি পাই থাকি আছে আর খাস করে না মুবি যে আপনি ইন্টারভিউ লোয়াছে মুবি একদম এনকারেজ আর খুশি পাই না আসতে তো এটা মাইকি হান গিবি কই দিছে আর স্টার্টিং দিয়া সে গ্রোয়িং বাচান মাইকি হান স্পেশালি না তাহান খানি বি আপনি সে তাহান বেকিং বি তাহলে কেরিয়ার লোবলে মন থাকিব আপনি নিচনা এটি আপনি ক্রিয়া নিচনা তো আপনি তাহান গিয়ে তো ইয়ং গার্লস খানকে কি এডভাইস দিবলে
0: এডুকেশন তো বেশি ইম্পর্টেন্ট আছে তো মই আজিকালি তো ইয়ং গার্লস খান আজিকালি জেনারেশন খান তো তাহান তো কি করবলে মন যাচ্ছে তাহান তো বেশি ক্লিয়ার হেডেড না তো বিজনেস করবলে আছে তো এডুকেশন তো নেকলেক্ট করব এনা বি নহয় এডুকেশন তো ভাল ভাল দিবি কি কি সার্কামস্টান্সেস দিয়ে হলিবি কি সিচুয়েশন দিয়ে হলিবি এডুকেশন তো কম্প্রোমাইজ না করবি আপনি ভাল ভাল পড়বি আপনি 100% দিবি এনা করলে তো মহান কিমান নলেজ লব মহান কিমান এডুকেটেড হব মহান কনফিডেন্স বি এমান বিল্ড হব আর অপশনস বি এটু নিচিনাহে মহান ফিউচার দিবি পাই তো এডুকেশন তো ভাল ভাল কমপ্লিট করবি কি ডিগ্রিজ লবলে আছে কি ইউনিভার্সিটিজ যাবলে আছে প্রায়োরিটি করে কিনা এডুকেশন তো করবি আফটার দ্যাট বিজনেসে করবলে আছে এনে পেকিং স্টার্ট করবলে মন যাচ্ছে গেলে তো প্রফেশনাল কোর্স বি লবি এটু বি এনে ওয়ান ইয়ার টু ইয়ার্স এনে লং টার্ম প্রফেশনাল কোর্স না এনে সার্টিফাইড পেস্ট্রি শেফ হওয়া নিচনা তো নাই এটু এটু নিচনা তো নাই তো আপনি এটু বিজনেস ম্যানেজমেন্ট খান বি লবলে মন যাচ্ছে গেলে তো এটু খান বি লবি এটুহে এনকারেজ করবো এনা হয়েছে গেলে তো ভাল ভাল স্টার্ট আপ করবলে পারিব আর এনে কেরিয়ার খান হয়েছে গুলি বি এনে ভাল ভাল যাবলে পারিব
1: ভাল এডভাইস দি দিছে স্পেশালি মহান খাস করে না এই ইয়ং গার্লস খান ইয়ে আর ইনিয়া ওয়াইস ওয়ার্ডস খান তাহান ইয়ে কই দিয়ে তো বেশি খুশি আছে থ্যাংক ইউ আর এনিয়া কোয়েশনস খান সুদি সুদি না যা আছে ইন্টারেস্টিং আছে তো আর আন্তিম বি পুঞ্চি যা আছে উই আর কামিং টু দ্য এন্ড স্লোলি তো ইনি এন্ড নোহা গে দে ফিউ কোয়েশনস আছে তো আপনি নিম দে আপনি লাগা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট না একটা সাকসেসফুল সাকসেসফুল বেকার হওয়া তো কি আছে না
0: মই কারণে তো এটু সাকসেসফুল বেকার হবলে নিবি বেকার একলা নুহি না লাইফে সাকসেস হবলে তো এটু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট তো প্রেয়ার আছে এনি মহান প্রেয়ার প্রেয়ার কোয়া তো বেশি পাওয়ারফুল আছে মহান কি কাম কি কি কাম করে লিবি মহান প্রার্থনার পর স্টার্ট করছে গুলে তো এটু প্রিজার্ভেন্স হলিবি মহান এমনি হাম্বলনেস হবি হার্ড ওয়ার্ক হবি আর অনেস্টলি এমনি মহানলা কাম তো অনেস্ট পার করবলে লাগলিবি এটু প্রেয়ার পাহে সব কভার হয়ে যায় মহানলা এটু গাইডেন্স হয়ে যায় না তো এটুহে সবচেয়ে ডাঙর টুল আছে আর এটুহে সবচেয়ে বেস্ট আর সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হব
1: মান খুশি পাইছে আপনিলা হাম্বল ওয়ার্ডস আর আপনিলা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস জানি না উই আর সো ব্লেসড আর আপনি বেশি সুদি না যে আছে তো ইমান সুদি লিছে তো আপনি সবচেয়ে ফেভারিট কেক ফ্লেভার তো কি আছে না এইটুকু জানি মন
0: ফেভারিট কেক ফ্লেভার হয়েছে গুলো তো রাশিয়ান হানি কেক আছে বাট আইরনি তো আরো কি আছে গুলো তো রাশিয়ান হানি কেক তো মহিলা মেনু দে তো নাই বিকজ মই তো ক্রিম কেক তে স্পেশালাইজ হয়ে যাই তো রাশিয়ান হানি কেক বি তাইলা মেথড আলাদ একটা আছে তো এটু দুইটা মিক্স আপ হয়ে যাইছে গুলো তো মই কিতাবা তো টাইম ম্যানেজমেন্ট দিয়ে মই অলপ দিকদার হয়ে যাই তো বাট মই তো আনি বলে তো ট্রাই করে আছি মই বিটা তো কিনি না হে খাই তো হয় রাশিয়ান রাশিয়ান হানি কেক আছে মোলা ফেভারিট কেক ফ্লেভার
1: ওকে ওকে তো আপনি মইটা জানিয়া তো আপনি কথা আন কথা আপনি ট্রেন বি করে আছে নিয়া বি করছে না আপনি তো কিতিয়া ট্রেন করে কিনা টাইম এটু বি ম্যানেজ কিনা করে আপনি অ্যাজ এ হোম বেকার
0: মই বেকিং ক্লাস তো এটু বি 2021 দে স্টার্ট হয়েছে এনি জুন জুলাই এনা দে স্টার্ট হয়েছে মই তো এনি মান্ডে একবার নিলে বি কিতাবা তো স্টুডেন্টস পাইছে গুলি তো মান্ডে দুইবার বি দে আর এটু বি মই খরবার হে দে তো স্টুডিও তো এমন ডাঙর আছে না তো হয় এনি বেকিং রুম রুম তো একটা তো আছে তো মই স্টুডেন্টস বি এনি ম্যাক্সিমাম তো পাঁচটা নইলে তো ছয়টা একমোডেট করে আর এনি মিনিমাম তো এনি তিনটা এনার নিচিনা লয় আর এটা তো তো মই 32 পেজ নিচিনা হয়ে যাইছে
1: সো হ্যাপি টু নো দ্যাট
0: তো এটা অ্যারাউন্ড 150 স্টুডেন্টস এনার নিচিনাকে তো ট্রেন করি না আইহাসি মই
1: তো এইটুলা ভিতরে